0: পাট, ডাল, গুড়ি গেড়া, আড়া, মাছি, শিকার ও ফল ফুল আয়োজিত খানা নিয়মিত খাই। যেমন ফুড কোম্পানি সকলের ঘর খানা রোজে সুস্থ কিশোরী জন সুস্থ ভবিষ্যৎ ভালো রেডিও পূর্ণাবয়ের সহকারী স্বাস্থ্য কারিণী বটিয়াশী জনমিত মজারি সলিল
1: আওয়াজ রেডিও গুণাগার ফেম ও সমাজ স্বাস্থ্য।

দিত্য মানবিক হার টোটালি বিদেশি রোজগার অনুযায়ী সিন্ডিকেট করা আমি জাতিসংঘের অনুমোদন সহজ বলে ভবন নির্মাণ

0: শিবদাসী সাপুত্রতা সাইফানি কেনা নিয়ে পারা বলছে এটি সাপুত্র গ্রহতার বলছে পুরুত্র নকর উপচার কেন্দ্র মধ্যে যাচাই করা
1: বিশ্বাস লগ্নাল সেই সরকারি পয়সা কোন নকর উপচার কেন্দ্র কানাবা কাইসা প্রথম রেখলা আধিকারিক পেজ ইসনেক বাই আল ডট মারাটি মজাখা আসির জানকারি নিয়ে সেটি থা নেপাল সরকার স্বাস্থ্য তথা জনসংখ্যা মন্ত্রণালয় ইত্যাদি উন্নয়নশীল তথা রোগ নিয়ন্ত্রণ মহাশাখা রাষ্ট্রীয় স্বাস্থ্য শিক্ষা সূচনা তথা সঞ্চার কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংগঠন বিভাগ